প্রতি রোপ্য হইয়া সহায়তা হাত হারাই অনুচ্ছিত পীড়িত পূর্ণ আদান বানানো সহায়তা কামকে থুপিয়ে রাখিবার দ্বারা

0: সেই স্থাপনটো ব্যৱসায়িক ভূমিকা ৰাখি ৰখা গতিকে এটি স্থাপন দৰকাৰ হৈছে দ্ৰুত নকল উপচাৰ কেন্দ্ৰখন যাচাই কৰা
1: বিশ্বাস লগ্না ও সেই দরকারি পাইক লাখ ও উন্নত উপচার কেন্দ্র কর্ণপাড়া পরীক্ষা প্রসারণ এক লাখ আধিকারিক গ্রুপের ইসনেক বাইক নেপাল ডট ও আজিব জাখ আবশ্যক জানকারি নিয়েছে বিভাগ নেপাল সরকার স্বাস্থ্য তথা জনসংখ্যা মন্ত্রণালয় ইত্যাদি অভিরুচি তথা রোগ নিয়ন্ত্রণ মহাশয়।